অনিমা চৌধুরীর কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

দিনের এক বাজে ধমনীত গণমুক্তির পণ শীর্ষক ধারাবাহিক নাট শুনবলে পাব। রচনা প্রদীপ কুমার বরার, প্রযোজনা নীলু চক্রবর্তীর। দিনের 1:50 আর বিয়লি 5:55 বৃন্দগান, 2:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, 3:05 দীপাঙ্কর দাসর কণ্ঠর আধুনিক গীত শুনবলে পাব, 3:15 নেপালী অনুষ্ঠান, 3:45 কার্বি অনুষ্ঠান, 4:30 বড়ো অনুষ্ঠান, সন্ধ্যা 6:40 ক্রান্তিকা চান্দিলর কণ্ঠর বরগীত, সন্ধ্যা 7:00 ইন্দ্রপ্রসাদ শইকীয়ার কথিকা গজেন বরুয়ার সাংস্কৃতিক অবদান, 7:20 গিরিজা দেবী আর সঙ্গীবৃন্দর কণ্ঠর নাম, 7:35 পূবালির সুরত হিতেশ্বর রাভার কণ্ঠর রাভা গীত শুনবলে পাব, নিশা 8:30 আধুনিক গীত অনুষ্ঠান, 9:00 চিত্রগীত আর নিশা 10:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান নিবিড় দেশ শর্মার বাহিবাদন শুনবলে পাব। অনুষ্ঠান পরিস্থিতি ইমানেই।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: পরিবেশত সহজে জিন নোযোৱা আবর্জনা, জৈব অবিভঙ্গনীয় আবর্জনা অথবা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বুলিলে অনুজীব অথবা অজৈব উপাদানে পচন কৰিব নোৱাৰা অথবা প্রাকৃতিক উপায় বা জৈবিক ক্রিয়া প্রক্রিয়ার বিভঙ্গন নোহা সামগ্রীসমূহ বুজা হয়। এনে সামগ্রীসমূহ হল কাঁচ, ধাতু, পোড়া মাটি, সিরামিক আর প্লাস্টিক সামগ্রী, বায়োমেডিকেল আবর্জনা, ই আবর্জনা, নির্মাণ আর ভঙ্গন কার্যত ওলোৱা সামগ্রী ইত্যাদি। এই সমূহৰ ভিতৰত প্লাস্টিক আবর্জনায় আমার পরিবেশ সর্বাধিক ক্ষতিগ্রস্ত করেছে। ভারতত দৈনিক সৃষ্টি হওয়া 15,342 টন প্লাস্টিক আবর্জনার 6,137 টন সংগ্রহ নকরাকৈ যতে ততে পড়ে থাকে আর 9,205 টন প্লাস্টিকর সামগ্রী বিভিন্ন ব্যবস্থার পুনের ব্যবহার করা হয়। পেলাই দিয়া বা এলাগি হয়ে পড়া রই যাওয়া প্লাস্টিকর সামগ্রী বা মেরুয়া সামগ্রী সম্পর্কে সজাগতার অভাব তথা এইবোৰৰ সংগ্রহৰ বাবে উপযুক্ত পদ্ধতির অভাবে যতে ততে প্লাস্টিক আবর্জনার দম আর প্রদূষণের সৃষ্টি করেছে। বায়োমেডিকেল আবর্জনাসমূহ মানুষ বা পশুর রোগ ব্যাধির চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা অথবা প্রতিষেধক প্রদান প্রক্রিয়া অথবা সংশ্লিষ্ট গবেষণার প্রক্রিয়া অথবা জৈবিক সামগ্রীর উৎপাদন বা পরীক্ষণ প্রক্রিয়াত উৎপন্ন হয়। উদাহরণস্বরূপে সিরিঞ্জ, শেভিং ব্লেড, ক্ষতস্থানত লগোৱা কাপড়, ব্যবহৃত কপাহ, শুকান কাপড়ের বস্তু, অপারেশনের সময় ওলোৱা আবর্জনায় আমার পরিবেশ বিনষ্ট করেছে। অন্যহতে ইলেকট্রনিক সামগ্রীসমূহ যা ব্যবহার উপযোগী জীবনকালের সামরণি পড়ে অর্থাৎ যাবতীয় ব্যবহারের মেয়াদ সমাপ্ত হয় সেইবোৰকে ই আবর্জনা বোলা হয়। যেনে কম্পিউটারের বেয়া মনিটর, মাদারবোর্ড, কেথড রে টিউব, টিভি সেট, সার্কিট বোর্ড, মোবাইল ফোন আর চার্জার, কম্পেক্ট ডিস্ক, হেডফোন, এলসিডি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর আদি বেয়া হয়ে যাওয়ার পিছত যদি পরিবেশত নিক্ষেপ করা হয় তো এই সামগ্রীসমূহে পরিবেশ বিনষ্ট করে। ভারতত উৎপাদিত ই আবর্জনার মুখ্য অংশ হল কম্পিউটারের আহিলাসমূহ, নির্মাণ কার্য বা সংশ্লিষ্ট ভঙা গড়া প্রক্রিয়াত ওলোৱা সিমেন্ট, ইটা, শিল, রং, লোহা আদি জাতীয় আবর্জনাবোৰক নির্মাণ আর ভঙ্গনকালীন আবর্জনা বোলা হয়। এনে আবর্জনায়ও আমার পরিবেশ বিনষ্ট করে। এনে জৈব অবিভঙ্গনীয় আবর্জনার সঠিক বর্জন আমার বাবে এক ডাঙর প্রত্যাহ্বান হয়ে পড়েছে। এনে আবর্জনায় অনাবশ্যক স্থান দখল করার উপরও থকা ঠাইত লেতেরা করার উপরও এইবোৰক হয় জ্বলাই দিয়া হয় অথবা জলভাগত পেলোৱা হয়। এনেদরে জমা করা আবর্জনায় মাটি আর পানির প্রদূষণ ঘটায়, পরিবেশ আর স্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি করে। প্লাস্টিকর ব্যবহার সর্বত্র দেখা যায় আর বস্তু কঢ়িয়া বেগ, বটল, বিভিন্ন পেকিং সামগ্রী, পুতলা, মোবাইল ফোন, ফ্রিজ, গাড়ি মটর আদি নানা সামগ্রীত প্লাস্টিক ব্যবহার করা হয়। এই সামগ্রী

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর, আহিন মাহর আজি 9 দিন, 2026 খ্রিস্টাব্দর সেপ্টেম্বর মাহর আজি 27 তারিখ। পঞ্জিকার পর পয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর প্রতিপদ তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 5:17:26, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:12:52।

মার্সেল প্রাউস্টে কৈছিল, সুখে দৈহিক আনন্দ দিয়ে, কিন্তু একমাত্র যন্ত্রণাইহে মানসিক শক্তি বৃদ্ধিত সহায় করে। প্রিয় শ্রোতা, আজি বিশ্ব নদী দিবস। পরিবেশ সংরক্ষণত নদীর গুরুত্ব সম্পর্কে সজাগতা বৃদ্ধি করার বাবে সেপ্টেম্বর মাহর চতুর্থত দেওবারে প্রতি বছরে বিশ্ব নদী দিবস পালন করা হয়। 2005 চনত রাষ্ট্রসংঘই আমার জলসম্পদর প্রয়োজনীয়তার বিষয়ে অধিক সজাগতা সৃষ্টি করাত সহায় করবলৈ এদশক জীবর বাবে পানি আরম্ভ করেছিল। ইয়ার পাছত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নদী অধিবক্তা মার্ক এঞ্জেলোয়ে বিশ্ব নদী দিবসের আরম্ভণি করার প্রস্তাব আগবহাত ইয়ার প্রতিক্রিয়া স্বরূপে এই দিবসটি পালন করে অহা হয়েছে। বিভিন্ন বারেরহনীয় কার্যসূচীরে এই নদী দিবস উদযাপন করা হয়। আবর্জনা পরিষ্কার করা, নদীয়েদি ভ্রমণের সময়সাত কোনো ধরনের প্লাস্টিকর বস্তু আদি পানিত কোনো কারণতে নেপেলাবলৈ জনসচেতনতা সৃষ্টি করা, স্থানীয় নদীসমূহর উন্নয়ন সাধন হওয়াকৈ মানুহক ঘরের বাহিরলৈ উলিয়াই আনি সক্রিয় করা, জলচর প্রাণীসমূহর বংশবৃদ্ধির কার্যসূচীত অংশগ্রহণ করা ইত্যাদি। সমাজের বিভিন্ন স্তরের লোক, প্রকৃতিপ্রেমী, সংগঠন, শিক্ষক আর ছাত্রছাত্রীসকলের সহায় লৈ বিশ্ব নদী দিবস উদযাপন করে এই দিবস সম্পর্কে গুরুত্ব আর তাৎপর্য জনসাধারণক অনুধাবন করাব পারি। 2026 বর্ষর বিশ্ব নদী দিবসের বিষয়বস্তু হৈছে নো ফরেস্ট নো রিভার্স নো ওয়াটার নো লাইফ। যা 21 সেপ্টেম্বর পালন করে থাকা হৈছে ইন্টারনেশনাল উইক অফ দিফ পিপল, অর্থাৎ বধির ব্যক্তি সকলের বাবে আন্তরাষ্ট্রীয় বধির সপ্তাহ। আজি হৈছে বিশ্ব বধির দিবস। প্রতি বছরে সেপ্টেম্বর মাহর শেষরতো দেওবারে এই দিবস পালন করা হয়। বধির সংস্কৃতি আর বধির ব্যক্তির অধিকারের প্রতি সজাগতা সৃষ্টি করাই হৈছে এই দিবসের মূল উদ্দেশ্য। এই দিবসে সামাজিক অন্তর্ভুক্তি, সুলভতা আর সাংকেতিক ভাষার গুরুত্বক প্রসারিত করে। প্রতি বছরে একটা নির্দিষ্ট বিষয়বস্তু লৈ বধির পরিচয়, শিক্ষা আর পোষকতার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। 2026 বর্ষর বিশ্ব বধির দিবসের মূল বিষয়বস্তু হৈছে ডিক্লারিং দিফ পিপলস হিউম্যান রাইটস। 1958 চনত বিশ্ব বধির ফেডারেশনে প্রথমবারের বধির লোকসকলের আন্তর্জাতিক সপ্তাহ উদযাপন করেছিল।

0: আজি বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছরে 27 সেপ্টেম্বর তারিখে এই দিবস পালন করা হয়। 1980 চনতেই এই দিবস উদযাপনের আরম্ভণি হয়েছিল। পর্যটনের প্রভাবের বিষয়ে রাইজর মাজত সজাগতা বিয়পাই হয়েছে বিশ্ব পর্যটন দিবসের মূল উদ্দেশ্য। এই বর্ষর বিশ্ব পর্যটন দিবসের মূল বিষয়বস্তু হয়েছে ডিজিটাল এজেন্ডা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু রিডিজাইন ট্যুরিজম। এই সম্পর্কে আজি আমাক কৈছে পর্যটন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রবাহন পূজারিয়ে।
1: আজি বিশ্ব পর্যটন দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। প্রতি বছরে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর UNWTO ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনে পালন করে। আর এই UNWTO এখন দেশ বাছি লয় সমগ্র বিশ্বের ভিতর, যত UNWTO অফিসিয়ালি একটা হোস্টিং সেলিব্রেশন করে। আর এইভাবে এবার হোস্টিং সেলিব্রেশন করা যখন দেশ, সেখন সেন্ট্রেল আমেরিকা এল সালভাদোরত এবার উদযাপন করা হব। এল সালভাদোরের লগে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের সরকারে এবার পর্যটন দিবস উদযাপন করব। প্রতি বছর দরে এবার আমার ভারতও পর্যটন দিবস উদযাপন করা হব, আমার অসমতো পর্যটন দিবস উদযাপন করা হব। এবার আমার থিমটো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এন্ড রিডিজাইন ট্যুরিজম। মানে কবলে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডিজিটাল এজেন্ডা রিডিজাইন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার যেটু আমার থিম। আর আমি জানো যে পর্যটন ট্যুরিজম কবলে গেলে আমার টেকনোলজি কিমান অ্যাডভান্স হয়ে গিয়ে আছে, ট্যুরিজমের পর স্মার্ট ট্যুরিজম কেনে আমি বনাব পারো, গোটে সমগ্র বিশ্ব এবার ট্যুরিজম একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিণত হয়েছে। অনলাইন বুকিংয়ের পর আরম্ভ করে ডিজিটাল ট্যুরসর পর আরম্ভ করে ভার্চুয়াল ট্যুরের পর আরম্ভ করে AR VR রিয়ালিটি এই ট্যুর খিনি আরম্ভ করে এবার ক্যাশলেস ট্রানজেকশনের পর আরম্ভ করে যিমান আমার ডিজিটাল স্মার্ট ট্যুরিজম বলে করা হয়, ক্যাশলেস ট্যুরিজম, এই প্রতি বছর আমি দেখা পাইছো যে এই ক্যাশলেস ট্যুরিজম, ডিজিটাল ট্যুরিজম, আর কেনেকে মানুষের নিজের মোবাইল আর ল্যাপটপ ঘরতে বহি এখন দেশের পর এখন দেশের সমগ্র যেটু ভ্রমণসূচী, সেই ভ্রমণসূচী আমি ঘরতে বহি আমি ডিজিটাল পেমেন্ট যোগেরে বা আমি AI যোগেরে আমি আগতে চাই লোক পারো, যে আমি কবলে যাওয়ার আগতে আমি AI যোগেরে আমি চাই লো সেই দেশ বা সেই রাজ্যখান কেনকা। গতি আমি ঘর বহিয়ে সেই সকল ব্যবস্থা করে দিব পারো, ঘর বহিয়ে আমি সমগ্র বিশ্ব ঘুরব পারো। তো গতি এটা ট্যুরিজমটে আমার সেই লেভেলত গৈ আছে এতিয়া। আজিকালি ক্যাশ দিব নালাগে, বাট আমি UPI পেমেন্টেরে আমি গোটেই পেমেন্ট খিনি করব পারো, যেটা টুরিস্টর কারণে এটাতকে একটা সুবিধা হয়ে গেছে। আজি রেস্তোরাঁ পর আরম্ভ করে হোটেল লগে এটা পর এটা গোটেইখিনি আমার ইলেকট্রনিক মাধ্যমে এই পর্যটন পরিণত হয়েছে। আর আগলকেও অহা 10 বছরলেও এনেকা আমার ট্যুরিজমটা আরো এডভান্স হয়ে যাব, পর্যটন আরো টেকনোলজিক্যালি এডভান্স হব। সেই এবার তেনেকা রিসার্চ করবলে তেনেকা ধরনের আমার একটা বস্তু জানিবলে এবার থিমটো লওয়া হয়েছে ডিজিটাল এজেন্ডা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিডিজাইন ট্যুরিজম।
0: আমার সাথে সে আছিল পর্যটন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর প্রবাহন পূজারী। আজি অসম নাট্য সম্মিলনের প্রতিষ্ঠা দিবস। কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাই 1959 চনত অসম নাট্য সম্মিলন প্রতিষ্ঠা করে নাট্যাভিনয়ের পাতনি মেলিছিল 8 বছর বয়সত। ঢাকা নগরত মঞ্চস্থ এখন নাটকত প্রথমে তেখেতে রাজকুঁয়রের ভাওত অভিনয় করেছিল। নাটকখনের নাম আছিল হরিশ্চন্দ্র। প্রতি বছরে অসমৰ ভিন ভিন ঠাইত বিভিন্ন কার্যসূচীরে অসম নাট্য সম্মিলনের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আজি অসমৰ এগৰাকী সাহিত্যিক, শিক্ষাবিদ, বড়ো সাহিত্য সভাৰ প্ৰাক্তন সম্পাদক বিহুৰাম বড়োৰ স্মৃতি দিবস। মৰণোত্তৰভাৱে 1999 চনত 38 সংখ্যক বড়ো সাহিত্য সভাৰ অধিৱেশনত তেখেতৰ গিবি বিঠাই গ্ৰন্থৰ বাবে বড়ো সাহিত্যৰ শ্ৰেষ্ঠ ৰাংচাৰ বঁটা প্ৰদান কৰা হৈছিল। বিহুৰাম বড়োৰ নেতৃত্বতেই বড়ো সাহিত্য সভা, মিচিং সাহিত্য সভা, কাৰ্বি সাহিত্য সভা, ডিমাচা সাহিত্য সভা, টাই সাহিত্য সভাৰ প্ৰতিনিধিৰে সমন্বয় ঘটাই ভাষা সমন্বয় মঞ্চ অসম নামাকৰণেৰে 1990 চনত এখন মঞ্চ গঠন কৰিছিল। এই মঞ্চই অসমৰ থলুৱা ভাষাসমূহৰ মৰ্যাদা আৰু স্বীকৃতিৰ বাবে চৰকাৰৰ ওপৰত হেঁচা প্ৰয়োগ কৰিছিল। তেখেতে অসমৰ মহাবিদ্যালয়সমূহত বড়ো ভাষা প্ৰৱৰ্তনৰ বাবে চেষ্টা চলাইছিল। বিহুৰাম বড়ো বড়ো সাহিত্য সভাৰ সাধাৰণ সম্পাদক হৈ থকাৰ কালতেই 1985 চনৰ 4 এপ্ৰিল তাৰিখে বড়ো ভাষাই অসমৰ সহযোগী ৰাজ্যিক ভাষা হিচাপে কোকৰাঝাৰ আৰু ওদালগুৰিত বড়ো অধ্যুষিত অঞ্চলত ব্যৱহাৰৰ কাৰণে স্বীকৃতি লাভ কৰিছিল। বীৰেন্দ্ৰ কুমাৰ ফুকন আছিল অসমৰ এগৰাকী শাস্ত্ৰীয় সংগীতজ্ঞ। 1922 চনৰ 27 সেপ্টেম্বৰত ডিব্ৰুগড়ত তেখেতৰ জন্ম হৈছিল। শৈশৱৰ পৰাই তেখেত আছিল সংগীতৰ প্ৰতি অনুৰাগী। যোৰহাটত স্কুলীয়া শিক্ষা শেষ কৰি উচ্চ শিক্ষাৰ বাবে তেখেত কলকাতালৈ গৈছিল। তাতেই তেখেতে সংগীতৰ এখন

পুলক ব্যানার্জীর কণ্ঠগীতটি শুনিলে। গীতর কথা আছিল সূর্য কুমার রাজার, প্রযোজনা রমেন চৌধুরীর। শ্রোতাসকলে গীতিমালিকা শুনেছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর। এবারে জ্যোতিকা চৌধুরী, গীতিকার কীর্তিকমল ভূঁয়া, প্রযোজনা অসীম হাজরিকাৰ।

এইখন গাঁও বুকুৰ আপুনিয়াতে দেখোন নতুন সপোন, কোনে জুমি চাই জৰি দাপোন, ফুলৰ পাতত সাজোন কাচোন।

নামরে ছবির সেয়া আছিল অমল মালিক আর অরিজিৎ সিং। একক হিন্দি ছবির গীতর অনুষ্ঠানক শেষত শুনাব লৈছো সনামরে ছবির আন এটি গীত। গীতটি গাইছে ফলক সাব্বিরে। গীতর কথা মনোজ মুন্তাছিরর, সংগীত অমল মালিকৰ।

0: সনমরে সবিত সে আসিল ফলক ছবির একক হিন্দী ছবির গীতর অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু সাধক সুন্দৰৰ।

0: রমন তিরিশে থাকা এই বিহাত
1: বাইদেউ মোর বাহুতো দিয়া
0: এই বিহাত ঔষধে তোমাক ধ্বংস কৰিব রমেন আমি আছো এই বিষাক্ত ঔষধ তোফালে তোমাক প্ৰকৃত সুখ নিদিয়ে তোমাৰ নিদিয়ে।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: শ্রোতাই, গীতালী অনুষ্ঠানত শুনি আছে ডলি ঘোষৰ কণ্ঠৰ অসমীয়া আধুনিক গীত।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আগবঢ়াইছো আমার নিয়মীয় অনুষ্ঠান আজির দিনটো।

এটি নতুন উদাহরণ দাঙি ধরলে। সন্ত্রাসবাদী আক্রমণের বাবে ভারতে দীঘলীয়া সময়ের বাবে যি কষ্ট ভোগ করেছিল সেই কষ্টর বিরুদ্ধে আমার নির্ণায়ক প্রতিক্রিয়া আছিল সার্জিক্যাল স্ট্রাইক। বিগত এটা দশকত বালাকোটর এয়ার স্ট্রাইকর পৰা অপারেশন সিন্দুরলৈকে ভারতে বারে বারে এই বার্তা দিছিল যে যদি সন্ত্রাসবাদে ভারতত চকু দিয়ে তেনেহলে তার চোকা প্রত্যুত্তর দিয়া হব। বন্ধুসকল, দীঘলীয়া সময় ধরে সন্ত্রাসবাদী আক্রমণে ভারতক ঘুণিয়া করেছে। এটা সময়ত ভারতত সিরিয়াল ব্লাস্ট সাধারণ কথা আছিল। 2008 চনৰ

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: স্বকীয় রূপ লই বহাগ্ন আহে কলৈ, ব্রহ্মপুত্রর দুই পারলৈ নহয় জানো, এই ব্রহ্মপুত্রর মহান ঐতিহ্যই বাকী।

0: before my birth. Please don't kill me before my birth. Thank you.
1: নমস্কাৰ, মোৰ নাম মৰ্চিয়ান মধুকুল্লা। আজি মই এটা কবিতা পঢ়িছোঁ। কবিতাটোৰ শিৰোনাম কুম্ভৰ সপোন, কবি জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা। মা, মই সপোনত দেখিলোঁ দুটা ভূতৰ পোৱালি আৰু দুজনী নাক জিলিকা, চকুত লেকা, তিলিকা তিলিকা, পিলিকা পিলিকা, জখিনী ছোৱালী। এটা ক'লা, এটা বগা, নাঙত পিঙত ভূত কথা পাতে তাকুত তাকুত কোট। এটাই ক'লে পুত পুত পুত, এইটোৱে মা নাক জোকাৰি কৰে ধুত ধুত ধুত। মা দেখিবলৈ এনে ভাল, সুত পোৱালীৰ নাচ কিবা কিবি গান গাই ফুচ ফাচ ফাচ, মনে মনে কাম করে খুস খাস খাস, অ্যাঙ্কুর ব্যাঙ্কুর করি যাই রড়ি রড়ি, যখিনিয়াতুক লুচুয়াই চুলি ধরি ধরি, যখিনিয়াতে লেপেলালে একেলগে ভরি, স্বর হওয়া যখিনিয়ে নাচে কঁকাল ভাঙি, কতক কতক খতক করি পোৱালি জাপ মাৰি, ফেঙুৰা ফেঙেৰেকে নাচে

0: দুটাঙি দাগে ধন্যবাদ।
1: নমস্কাৰ, মোৰ নাম হয় আয়ান চৌধুৰী। মই আজি এটা কবিতা আবৃত্তি কৰিম। কবিতাৰ নাম হয় মৰমৰ আই। কবি আনন্দ চন্দ্ৰ আগৰৱালা। কোনে মোক তুলি তালি কৰিলে ডাঙৰ, মোহনা মিঠা মাতে পাহৰি ফাগৰ, কৰিছিল স্নেহ মোকো দুগালত চুমা খাই, তেৱে মোৰ পূজনীয়া মৰমৰ আই। চেনেহৰ চকু পানী ধাৰেনে বোৱাই, কোনে মোক ৰাখিছিল বুকুত খুৱাই, টোপনিত লাল গাল মোক শুনি চাই, তেৱে মোৰ পূজনীয়া মৰমৰ আই। কান্দিছিলোঁ যেৱে নৰিয়া দুখ পাই, একে দিলে কোনে মোৰ মুখলৈ চাই, মোৰো বুলি কান্দিছিল কাৰী হুমনীয়া, তেৱে মোৰ পূজনীয়া মৰমৰ আই। হৈছিলোঁ থিয় যেৱে অত্তত ধৰি, পৰিলেনো কোনে গৈ ততালিকে লৰি, নিচুকাইছিল মোক নাম দুম গাই, তেৱে মোৰ পূজনীয়া মৰমৰ আই। মোৰ প্ৰতি এনে যাৰ মৰম অসীম, কেনেকুৱা সিজনা মন পাহৰিম, চেনে ফুকুটি মোৰ বাহু খোদাই, তজিচনত হেৰা মৰমৰ আই, তজিচনত হেৰা মৰমৰ আই। ধন্যবাদ।
2: নমস্কাৰ, মই আজি কাহিনী শুনানে বালি, উসকা নাম হ্যা সময় কা মহত্ব। এক জঙ্গল মে এক চিটি আর এক কবুতর রহতি থি। উন দোনো কে বীচ মে বহুত দোস্তি থি। ও কবুতর বহুত আলসি থি আর ওই চিটি আপনা কাম সময় পর করতি থি আর দিন রাত মেহনত করতি থি। বরসাত কা মৌসম আনে বালা থা, চিটি নে দিন রাত মেহনত করকে আপনা খানা একট্টা কর লিয়া থা। চিটি নে ভি চিড়িয়া সে কাহা, বরসাত কা মৌসম আনে বালা হ্যা, তুম আর তুমারে বচ্চো কে লিয়ে খানা একট্টা কর লো তো তুমে কোই দিক্কত নেহি হোগি। লেকিন চিড়িয়া চিটিকে বাত মে কোই ধ্যান নেই দিয়া। ফির বরসাত কা মৌসম আ গিয়া, তেজ বারিশ কি বজহ সে চিড়িয়া আপনে ঘোঁসলে সে বাহার নেহি নিকল পা রহি থি, আর চিড়িয়া কে বচ্চে ভুখ সে রোনে লগে। উনকো রোতা দেখ কর চিটি কো দয়া আ গই। ফির চিটি নে কবুতর কো বুলায়া আর কাহা, মেরে বিল মে বহুত সারা খানা হ্যা, তুম লে যা সকতি হো। ये चीटी ने ये भी बोला कि अगर तुमने मेरी बात मान ली होती तो आज तुम्हें और तुम्हारे बच्चों को भूखा नहीं रहना पड़ता। कबूतर ने अपनी गलती मानते हुए कहा, मैं अब समय का महत्व समझूंगी, मैं अपना काम समय पर करूंगी, मैं कभी भी आलस नहीं करूंगी। इससे क्या शिक्षा मिलते हैं हमको? इससे ये शिक्षा मिलता है कि हमको हमारा काम समय पर करना चाहिए। धन्यवाद।
3: নমস্কার, মোর নাম অদিতি দেবী হয়। মই আজি এটা কবিতা আবৃত্তি করিম। কবিতাটোর নাম হয়েছে গছে যদি খোজকাঢ়ে। কবিজনের নাম হয়েছে অতুল চন্দ্র হাজরিকা। গছে যদি আমার দরে পারে কথা কব, গছে যদি খোজকাঢ়ে কেনে মজা হব, ফলানি গছে যদি ঘরে ঘরে দিয়ে আমার পড়া মরম, সেনে পাতত বান্ধি নিয়ে হাবি এরি গছ যদি আমার লগত যায়, সাইকেল রিক্সা গাড়ি গুড়ার কি হব বিলাই, খরু ডাঙর গছ যদি খারি পাতি যাব, দুয়ো কাখে লড়া বুড়াই র লাগি যাব, কেনে মজা হব যে ভাই কেনে মজা হব, গছ বড়ো আমার দেখুন লগরিয়া হব। ধন্যবাদ।
4: নমস্কার, মোর নাম হিমনি শইকীয়া। মই এটা গান গাম। গানটোর নাম আছে পাচলি বাগিচা। পাচলি বাগিচা

0: জানু দেখিছা। ধন্যবাদ।
1: নমস্কাৰ, মোৰ নাম আফছিন ইছলাম। মই মহতলোকৰ বাণী ক'বলৈ ওলাইছোঁ উপদেশতকৈ আৰ্খিফাল হজৰত মহম্মদ। শিক্ষাই জীৱন, জীৱনেই শিক্ষা লজ। অহিংসা পৰম ধৰ্ম মহাত্মা গান্ধী, সত্যৰ সদায় জয় মহাত্মা গান্ধী। পাপক ক্ষীণ কৰিবা, পাপীক ক্ষীণ নকৰিবা যীশুখ্ৰীষ্ট। জ্ঞানৰ নিচিনা পবিত্ৰ একোৱেই নাই যীশুখ্ৰীষ্ট। চুৰ কৰা মহাপাপ বুদ্ধদেৱ। দেশতকৈ মোমাই ডাঙৰ নহয় লাচিত বৰফুকন। নিৰক্ষৰতা মানেই জ্ঞানহীন নহয় ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ। যি মোলা বাঢ়ে তাৰ দুপাততে চিন বাণীকান্ত কাকতি। ধন্যবাদ।
2: নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীহিয়ান বৰুৱা আৰু মই এটা আজি কবিতা আবৃত্তি কৰিব ওলাইছোঁ। কবিতাটোৰ নাম হয় ভঙীয়ামা গীত। অ ককা হাতী, মই যে তোমাৰ নাতি, তোমাৰ তলত সোমাই থাকিম, মোক নালাগে ছাতি। মস্ত এডাল সুৰ আৰু মস্ত এটা পেট, চকু দুটা ইমান সৰু, লাজ লাগি যায় ঠেট। অ' ককা হাতী, মই যে তোমাৰ নাতি, মোৰ ওপৰত বহি নিদিবা পেট যাব ভাতি। ধন্যবাদ।
0: নমস্কাৰ, মেৰা নাম শাহিদ তাইমুৰ ইছলাম হে। মে আজ আপকো এক হিন্দী কবিতা সুনানে বালা হুঁ। কবিতা কা নাম হে সময়। সময় কা জো রখতা ধ্যান, জগ মে হোতা উসকা মান। সময় কো জো খোতা হে, বাত মে রোতা রহতা হে। সময় কবি নহি রুকতা হে, চলতা হে বস চলতা হে। সফল যহা ওহি রেতা হে, সময় কে সাথ জো চলতা হে। ধন্যবাদ।
3: নমস্কার, মোর নাম বিনায়ক বিশ্বকর্মা। আজ মই কবিতা আবৃত্তি করিম। কবিতার নাম হচ্ছে ঈশ্বর আর কবিজনের নাম হচ্ছে রঘুনাথ চৌধুরী। নিচিন তোমা কত আসা প্রভু, আমি অতি সরু লড়া। চিঁয়ৰি চিঁয়ৰি মাতিলে তোমাক নামাতা দূৰৰ পৰা। নাজানো তোমাক মিনতি কৰিব, আমি অতি সৰু ল'ৰা। আছা নেকি প্ৰভু খৰ্গত তুমি হৈ জোনবেলি তৰা। নুবুজো তোমাৰ মৰমৰ মান, আমি অতি সৰু ল'ৰা। ঋণিকি ঋণিকি কোৰ এতিয়াহে জানো ক'ৰবাৰ পৰা। তথাপিও তোমাক ভাল পাওঁ প্ৰভু, আমি অতি সৰু ল'ৰা। তোমাৰ চেনেহ দয়াৰে আমাৰ বুকু খুন থাকে ভৰা। নোৱাৰো বুজিব তোমাৰ মহিমা, আমি অতি সৰু ল'ৰা। বিলোৱা ইয়াত মৰম যাওঁতে নিতাৰ পৰা। ধন্যবাদ।
4: নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকিও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গরু মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। তাইনি তুমি হোটকা পেটুক, খাও একা পাও জেঠাই জেটুক। বাতাবি নেবু সকলগুলো, একলা পেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার। যাও কাঠবেড়ালি বাদ্রিমুখী, মারবু ছুড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকব, দেবে ঢিল পেয়ারা দেবে, চা তুইও চা। তাই দিয়ে তোর নাকটি পোচা, খুতমো চোখি কাপুস কুপুস, একলাই খাও হাপুস উপুস। পেটে তোমার পিলে হবে পুরী কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ঢোকে। ইস খেও না মস্ত পানা, উইসে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও।

0: কাঠবেড়ালি, তুমি আমার ছোটি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উফ, এ রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে বাতাবি নেবো, ছাড়তে হবে, দাঁত দেখে দিচ্ছ তো ছোট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কুচু খাও। ধন্যবাদ।
1: নমস্কার, মোৰ নাম নব্যাম গোস্বামী, মই গছৰ বিষয়ে ক'ম। পৃথিৱীত গছ নাথাকিলে যে আমিও থাকিব নোৱাৰিম, সেয়ে আমি সকলোৱে গছক ভাল পাব লাগে। গছে আমাক ধুনীয়া ধুনীয়া ফুল ফল দিয়ে, গছে আমাক বতাহ দিয়ে, ছাঁ দিয়ে, কিছুমান গছে আমাক ঔষধ দিয়ে। ডাঙৰ ডাঙৰ গছত চৰাই চিৰিকটিয়ে বাহ সাজি থাকে, গছ গছনি প্ৰাণ আছে, গছে আমাক অক্সিজেন গেছ দিয়ে আৰু মানুহে উশাহত ইয়াক লৈ জীয়াই থাকে। কেতিয়াবা বন্ধু বান্ধৱীৰ জন্মদিনত গছ উপহাৰ হিচাপে দিব লাগে। আমাৰ প্ৰতিটো জন্মদিনত গছ ৰুবলৈ চেষ্টা কৰিব লাগে। আমাৰ সকলোৱে মৰমৰ জুবিন দায়ো গছক খুব ভাল পাইছিল, মৰম কৰিছিল। কেতিয়াবা মই ভাবোঁ গছে যদি খোজকাঢ়িলে হয়, কথা পাতিলে হয়, এষাৰী কবিতাৰে গছে যদি আমাৰ দৰে পাৰে কথা ক'ব, গছে যদি খোজকাঢ়ে কেনে মজা হ'ব, ফল আনি গছে যদি ঘৰে ঘৰে দিয়ে, আমাৰ পৰা মৰম চেনে পাতত বান্ধিনে। ধন্যবাদ।
2: হেল্ল' এভৰিৱান, মাই নেম ইজ ছাইনা আহমেদ, আই এম গো টু টেলিং ষ্টৰি, দ্য ষ্টৰি নেম ইজ এ পেন এণ্ড এ পেঞ্চিল। ওৱান ডে এ পেন এণ্ড এ পেঞ্চিল ফাউণ্ড ইচ আদাৰ চিটিং অন এ ডেস্ক, ইট ৱাজ লেট আফটাৰনুন এণ্ড দে ডিড নট হেভ এনি ৱৰ্ক টু ডু, সো দে ষ্টাৰ্ট talking. The pen said, "Hey pencil, don't you feel sad that when someone uses you, you keep getting shorter and shorter?" The pencil replied, "Oh no, I feel sad in the beginning, but I feel proud when grow beautifully." Moral of the story, we should always be thankful. থ্যাংক ইউ।
3: নমস্কার, মোর নাম শ্রিয়ানমধ্যগুল্ল, আজি মই এজন মহান ব্যক্তির বিষয়ে কব ওলাইছো। তেখেতর নাম জ্যোতিপ্রসাদ আগরওয়াল। জ্যোতিপ্রসাদ আগরওয়াল অসমৰ এগৰাকী গীতিকাৰ, নাট্যকার, কবি আর ছবি নির্মাতা আছিল। তেখেতে প্রথম অসমীয়া বোলছবি জয়মূর্তি নির্মাণ করেছিল। তেখেতর গীতসমূহক জ্যোতিসংগীত বলে কোয়া হয়। তেখেতৰ মৃত্যুৰ তিথি 17 জানুৱাৰী, অসমত শিল্পী হিচাপে পালন কৰাই। ধন্যবাদ।
4: নমস্কাৰ, মোৰ নাম হয় আয়ান চৌধুৰী, মই আজি এটা গান গাম। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণোনে ভাবে, অকণে সহানুভূতিৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণোনে ভাবে, অকণে সহানুভূতিৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি, মানুহে মানুহক বেচিব খুজি, মানুহে মানুহক কিনিব খুজি। পুৰণি ইতিহাস দুহাৰিলে ভুল জানো নহ'ব কোৱা সমনীয়া। মানুহে মানুহৰ বাবে যদিহে অকণোনে ভাবে, অকণে সহানুভূতিৰে ভাবি

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: এইবার আগবাইছো এয়া ইমানদার ফুলছবির, সুরেশ ওয়াটকার আর আশা ভোসলের কণ্ঠত এই গীতটি।